আরে রাফনি গেছে কিন্তু এমন ফি হারি এনজা কিনে কি আর লিখি খবর মঞ্চ ফি না ডালিয়ে কথা হাঁক পর সান বুঝে কা খবর হাঁকতেন হিন্দি মানে বোর্ড খবর হাঁকতেন ফারেং হাঁক পর সানলালা সান মিনিট বাঙের মান ফাই ব্যাং সফি হাঁক প্রোগ্রাম ট্রুলি ডিভাইন হাঁক পর সানলালা সিফ মিনিট রিঙ্কার লাম্বা কি রিকুয়েস্ট কি জং ফি কিনে কিনে আকাশবাণী এফ এম জং ফি বিশেষ পালাই পেন্দ্রিয়মাই ঘাট বানা আর রে রাফনি

খুবলাই ফি বারো গনে গদেগ আকাশ বানী শিলং কখুবর বনপুলে দা ইহুন খারবুলি কিমাত বকং সান জং কখুবর দন শিবুন কচিংগল্লা হা কচিং সক্রি হাকলিয়াং কক কখিয়া হা ইন্ডিয়া হাপো কচিংলাম উমেন্ট্রি রংবা আদু করি নরেন্দ্র মোদি অং উমেন্ট্রি কতনাত রোড ট্রান্সপোর্ট বাট হাইওয়েস উনিটিন গাটগরি অন কেউ ক বায়োফ্লক্স অ্যান্ড রিসার্কুলেটিং আকুয়াকালচার সিস্টেমস আর এ এস হাগজিং পিনমি দোখা হাগজিল্লা মেঘালয়া লেংবা গজিং ওয়ান গিজিং টিপ থমাই হাকলিয়াং কারি দোখা কৃপাত উমেন্ট্রি কপুলে পুথি উবা লাকমেন রিমবুই ইয়কি খিনা পুলে না তালেঙ্গনা বান